0: মানিব। অন্তর্বেড়ী রাজ্যমাদায় বহিরাসন মুখে হিত অয়ং বন্ধু রয়ং নেতি কলনা লঘুচেতসম উদার চরিতানং তু বসুধৈব কুটুম্বকম ভবভাবনয়ামুক্তং জরামরণবর্জিতম। আচরণবন্ত উদার ব্যক্তি পূর্ব আচারর অনুগামী, অন্তকরণ বা অসত্রে বিরাগী, সংসার প্রতি অনাসক্ত ব্যক্তি বাহারকু ভল ব্যবহার দেখাইবা উচিত। এ মোর বন্ধু নুহন্তি, এ অটন্তি। এ বিচার অল্প বুদ্ধি থিবা লোকমানে করিথান্তি, কিন্তু উদার চরিত চেতা বসুধাকু কুটুম্ব জ্ঞান করন্তি। এই উদার চিতর চরিত সেই মানে যেউমানে জরা মরণ সাংসারিক ভাব অভাব ঠারু মুক্ত থান্তি। বস্তুত ব্যক্তিপক্ষে উদার চিত প্রাপ্তি সাধনা হেতু সম্ভবপর হইতায়। এই উপনিষদরে বিষয়মুক্ত চিত্তকু আত্মা কুহাযাইছে, কামনা রহিত ভাব ব্রাহ্মী স্থিতির অবস্থা বলি কুহাযাইথায়। মোট উপরে ভারতবর্ষরে সাধক সন্তঙ্ক দর্শনরে বসুধা গোটিয়ে কুটুম্ব বলি কুহাযাইছে। বসুধৈব কুটুম্বকম মুক্তি বিষ্ণু শর্মাঙ্ক মিত্র লাভর গোটিয়ে কাহিণীরে উল্লেখ থিবা পণ্ডিত নারায়ণঙ্ক হিতোপদেশ গ্রন্থরু জনা যায়। গবেষকমানে বিষ্ণু শর্মাঙ্কু খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর কথা প্রতিভা ভাবে গ্রহণ করিথান্তি। গোটিয়ে মৃগ সহিত বিলুয়া কপট মিত্রতা স্থাপন করি মৃগকু শিকারীর ফাঁসরে পকাইছে। সেই সময়ের মৃগর বিশ্বস্ত মিত্র কাক কহিছি, অজ্ঞাত কূল ও স্বভাবর চরিত্র সহ বন্ধু হওয়া ঠিক নুহে। শৃগাল সূচাইছি, তুমে তো এমিতি দিনে মৃগর বন্ধু হইছিল। বুদ্ধিমান কাউ কহিছি, যেউঁটি পণ্ডিত নথান্তি সেটি সামান্য বুদ্ধি থিবা লোককু অগ্রাধিকার দিয়া যায়। যেপরি বৃক্ষ নথিবা জায়গায় গব গছকু মহাদ্রোম বলি কুয়া যাইথায়। অধিকন্তু অয়ং নিজহ পরবিয়েতি গণনা লঘুচেতসম উদার চরিতানং তু বসুধৈব কুটুম্বকম। নিচমনা লোক কহে ইয়ে নিজর ইয়ে পর, কিন্তু উদার মনা পক্ষে বসুধা কুটুম্ব তুল্য। মহোপনিষদ ও মিত্র লাভরে লিখিত একা শ্লোক মধ্যে অল্প পার্থক্য পরিলক্ষিত, তেবে ভারতীয় দর্শনরে এ উক্তি বসুধৈব কুটুম্বকম মিত্র লাভ ভলি বিশ্ব প্রসিদ্ধ ভারতীয় গল্পমালা জরিয়ারে প্রচারিত হয়েছি সর্বকালীন মানবীয় শিক্ষারূপে। সম্প্রতি গ্লোবালাইজেশন প্রক্রিয়ারে যে বিশ্বগ্রাম কথা কুহযাচ্ছি, এহা বসুধৈব কুটুম্বকম বলি কহিহব না, পরন্তু বসুধৈব কুটুম্বকম হেউছি ভারতীয় দর্শনরে এক যুগান্তকারী সদুক্তি।
1: কথিকারে শুণুলে আলোচনা ভারতীয় দর্শনরে বসুধৈব কুটুম্বকম। আলোচনা করিথিলে এ সম্পর্করে প্রফেসর বাবাজী চরণ পট্টনায়ক, আকাশবাণী কটক। আরম্ভ করছু সজফুল। কণ্ঠদান করেছেন মহম্মদ আবিদ এবং নম্রতা মহান্তি, গীত রচনা করেছেন মনোজ মহান্তি, স্বর সংযোজনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন বিশ্বনাথ মিশ্র। প্রথম গীতটি গাইছেন মহম্মদ আবিদ, মনোজ মহান্তি রচনা। ভাল পাউলে বিজন বেড়ার বালিঘর তোলাক, আজি ভাল লাগে বালির সেচারে তম সাথে বসবাকে।

0: বার মাসের তো তের পরবল মো স্নেহ ছবি বরষকু থারে রজ পরবল মো স্নেহ ছবি রজ আর দোলি করিবি বলিল মো স্নেহ ছবি আগুরু ঘরু মু বিদা হইলিল মো স্নেহ ছবি আজি থারু সাঙ্গ ছাড়ি যাউছিল মো স্নেহ ছবি। চিত্রগুপ্ত পাঞ্জি অটারে খুশিও বাপা দিন গণ থিল পিন্ডারে বসিও বাপা চিত্রগুপ্ত পাঞ্জি লেখা সইলা ও বাপা অভাগিনী দিন আজিঠু হেলা ও বাপা নেতি কৌড়িকি শিকা সইব বাপা ঝিও মানে যেত বিদা হুঁতি সমস্ত আই বড় খাই যা ঘর যাবে তাকে ধরি কান্দিবে মামু ঘর গেলে কান্দিবে পিসি মাউসি কি কান্দিবে মাই মামু কু কান্দিবে যেত বিদা হুঁতি আঞ্জুড়ি দেব ভাউজ সেতি বড় কান্দনাটা কৌ সিন্দুক উপরে দীপ জলছিল এ মনুয়া বউ আঞ্জুড়ি দেবাকু সত বলুছিল এ মনুয়া বউ দাণ্ড দরজাকু দেলে অনেইল এ মনুয়া বউ অকাল কুড়ি মারিয়া শৈল এ মনুয়া বউ। যেতবে ঝিও শাশুঘরকু যাব সবার কতিকি আঞ্জুড়ি নেই সমস্তে ঠিয়া হয়েছে দৌড়িকি আসবে তাঙ্ক ঝিও বিদা হলানি তাঙ্ক ঝিও বিদা হলানি সেতবেলে
1: সবু মা মাউসী হয়েছ ঠিয়ালো এ মো মা মানে কারি।

0: শ্রোতাবন্ধু আজির প্রশ্ন লেখি নিয়ন্তু। আজি আমা গহনারে থিবা অতিথি কেউ সঙ্গীতরে পারঙ্গম। উত্তর ও মতামত পঠাইবার ঠিকনা কার্যক্রম সাধনার পৃষ্ঠরে মারফত কার্ড প্যালেস বাদামবাড়ি কটক 12। ফোন নম্বর 8763356210। ইমেল আইডি bbdash1612@gmail.com। তেবে শ্রোতা বন্ধু, গত 21/5/2026 অধ্যায়ের পুরস্কার বিজয়ী শ্রোতা হলে সৌভাগ্য মহান্তি মন্ডা সাহি জগৎসিংহপুর। মো তরফ অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার পুরস্কার ডাক যোগে পঠাই দিয়া। আপন মানে আমাকে এমনি ভাল পাইবা শুণন্ত ও উত্তর পঠাই পুরস্কার বিজয়ী হন্ত। এথর সময় সংকেত দেলা, আপন মানে রজকু এনজয় করত। আমাকে এটি বিদায় দিয়ন্ত। আলেখ্য সুপ্রভা দাস উপস্থাপনের মুথিলি রোজালিন রাউতরায় ও মো সহিত থিলি শতাব্দী স্বাইন। রহুচো নমস্কার।
1: বাহাঘর, ব্রতঘর, জন্মদিন, সত্যনারায়ণ পূজা, ষোল পূজা সমেত সমস্ত প্রকার মাঙ্গলিক কার্য পাই আবশ্যক মনপসন্দ নিমন্ত্রণ কার্ড র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কার্ড প্যালেস বাদামবাড়ি কটক। নিমন্ত্রণ কার্ড পাই বিশ্বাসের প্রতীক কার্ড প্যালেস বাদামবাড়ি কটক। মনে রাখন্তু, আপনার বিশ্বাসের প্রতীক কার্ড প্যালেস বাদামবাড়ি কটক।
2: এই কার্যক্রমের প্রায়োজক থিলে কার্ড প্যালেস বাদামবাড়ি কটক।
3: শুনুথিলে প্রায়োজিত কার্যক্রম সাধনার পৃষ্ঠারে আকাশবাণী কটক। প্রচার করুছু কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ কৃত বৈদেশ বিলাসর 51তম ভাগ।

শ্রোতাবন্ধু, কলা সংস্কৃতি বিকাশ যোজনার অন্যতম প্রমুখ দিক হচ্ছে আমার বিভিন্ন সাংস্কৃতিক মহোৎসব এবং প্রদর্শনীর আয়োজন। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের লোককলা হোক, হস্তশিল্প বা পট্টচিত্র, তালপত্র, সঙ্গীত, সাহিত্য, নৃত্য, এখন প্রোৎসাহিত করা, এর প্রচার প্রসার করা। হ্যাঁ শ্রোতা বন্ধু, ভারতের সাংস্কৃতিক বিবিধতা বিশ্বের অনন্য আমি কহিছু আগর, যেমিতি ওড়িশার ওড়িশী, তামিলনাড়ুর ভারতনাট্যম, কেরলার কথকলি, উত্তর ভারতের কথক, মণিপুরের মণিপুরী এবং আন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি নৃত্য কেবল নৃত্যকলা নুহে, এগুড়িক ভারতীয় আধ্যাত্মিকতা এবং সৌন্দর্যবোধর প্রতীক। সেইপরি হিন্দুস্তানী, কর্ণাটক সঙ্গীত, বাউল গীত, ভজন, কবালি এবং লোকসঙ্গীত ভারতের সাংস্কৃতিক আকাশক অধিক রঙ্গীন করেছে।

0: শ্রোতা বন্ধু, আমার দেশ বিশ্ব দরবারের কেবল তার অর্থনীতি কিংবা বিজ্ঞান পাই নহে, বরং তার সমৃদ্ধ কলা ও সংস্কৃতি পাই মধ্য বিশ্ববিদিত। ইউনেস্কো দ্বারা স্বীকৃত অনেক ভারতীয় কলারূপ এবং পরম্পরা আমার দেশের গৌরবক বিশ্ব মঞ্চে উজ্জ্বল করেছে। কলা সংস্কৃতি বিকাশ যোজনা এই গৌরবক আহরি সুদৃঢ় করিবার এক দূরদর্শী প্রয়াস। হ্যাঁ শ্রোতা বন্ধু, সংস্কৃতি হেউছি এক জাতির আত্মা, আর কলা হেউছি সেই আত্মার অভিব্যক্তি। কলা সংস্কৃতি বিকাশ যোজনা কেবল এক সরকারি কার্যক্রম নুহে, এহা হেউছি আমা ঐতিহ্যক সুরক্ষিত রাখিবার এক জাতীয় সংকল্প। আসন্তু আমি সমস্তে নিজ নিজ অঞ্চলের কলা, সঙ্গীত, নৃত্য ও লোক পরম্পরাকে সম্মান দেবা, সেগুলিকর প্রচার প্রসারের সহযোগ করিবা এবং ভারতের এই অমূল্য সাংস্কৃতিক ধনকে আগামী পিঢ়ি পাই সুরক্ষিত রাখিবা।
1: তুম তো জি লোগি অঞ্জলি, মর যাওঙ্গা, তুমারে বগৈর নহীঁ জি সকতা অঞ্জলি, নহীঁ জি সকতা। তো সোচো তুমারে বগৈর মেরা ক্যা হোগা, তুম এসে নহীঁ কর সকতি অঞ্জলি, তুম এসে নহীঁ কর সকতি।
2: দেব, কিসি এক রিশতে কে খতম হো জানে সে জিন্দগি খতম নহীঁ হোতি। আগে বড়ো, এক নয়ী দুনিয়া বসাও।
1: তোমারে বগৈর,
2: মেরে বগৈর

এইতো দিনেশ দাসর অলিওড়ি ঝিও বেচারি শোই পড়ছি ছিন্ডা কতরা উপরে। আজি খাও নথলা হে তাকু মু আজি জবরদস্ত খুয়ে দিয়েছি মো নিজ হাতরে, তা নাটক বি বদলাই দিয়েছি। অরুণারু সে হয়েছি অমিনা, মো বেটি অমিনা।

এইত দিনেশ দাসর অলিওড়ি ঝিও বেচারি শই পড়ছি ছিণ্ডা কতরা উপরে, আজি খাও নথলা, হে তাকু মু আজি জবরদস্ত খুয়ে দেইছি মো নিজ হাতরে, তা নাটক বি বদলাই দেইছি, অরুণারু সে হেইছি অমিনা, মো বেটি অমিনা, আজি সে মতে বাবা বলি ডেকিছি, বাবা মো পাটিরে জোর করি খুয়ে দেইছি, মতে বাপ বলি আদর দেইছি। সে শয়তান ইসমাইল আউ নয়ের টঙ্কা কেতটা মতে দিয়ে বলে ঝিওটা কিনি নাই কলকাতার চালান করার জিদ করলে ছুড়ে বি দেখলে এত ছোট ঝিওটা হলে কম হব মতো বঞ্চাইবার লাগে তা হাতর সুনা খড়ু আর বেকর সুনাহার কাড়ি সে চণ্ডাল উপরক ফোপাড়ি দেলা সেই শয়তান দিটা সে সব নিয়ে পড়াই গেলে ছুয়া ঝিওটা মতো বঞ্চাই দে সেই গলা মো লাগি আমি না মু হয়েগলি তার বাপু হে আল্লাহ হে আল্লাহ তোর লাখ লাখ শুক্রিয়া লাখ লাখ শুক্রিয়া আমি না বেটি ফেরি আমি না বেটি

0: ছাড়ি দিও, মু একটু চালি যায়।
1: চালি যাবো, তু চালি যাবো, যা যা চালি যা, যা
0: বাপু,
1: সব ছুটা সব ছুটা, বাপ বেটি সব ছুটা, তোমার কেই নোয়া কেই নোয়া,
0: বাপু
1: তোমার কেই নোয়া, চালি যা
0: বাপু,
1: চালি যা
0: বাপু, মোর ভুলি যে বাপু, মোর ভুলি যে না
1: বেটে।

0: হ্যালো নিত্যানন্দ বাবু, এটি কোন করছে?
1: মুই যদি কহে তোমার ইন্তজার রে আছে?
0: ইন্তজার রে রবেশ,
1: হঠাৎ তুমি রাগিও তো ঘাই ডালিং, আর তুমি যদি রাগিব ডালিং মু তাহলে কাহার হেবি?
0: সেটা আপনি বারম্বার আসি মতো বিরক্ত করছেন কাই কইলে?
1: বুঝলো ডালিং, এ প্রশ্নর আনসারটা মোঠু আশা না করি বরং মো ডিয়র ফাদরঙ্কু পচালে ভালো হন্তা। মু কেবল পিতাশ্রীঙ্ক আদেশ পালন করুছি মাত্র, মোর তো লাভ নাই কি ক্ষতি বি নাই।
0: ব্যবসায়ের লোক লাভ ক্ষতির হিসাব করে, আপন মানে
1: আর মো বাপাঙ্ক সহ মিশি তুমি বি তো ব্যবসায় করুছ, তুমি তার লাভ ক্ষতি সব জাণিছ, মু খালি সেয়া তো পাইগলে গল।
0: তাহলে কুহন্তু কেতে টঙ্কা দরকার আপনকর?
1: এই সাঙ্গে সাঙ্গে রাস্তাকে চালি আসলে ডার্লিং মাসকু 300 টাকা হেইগলে চলে যাব।
0: এই নিয়ন্তু আপন প্রতি মাসে আসি মোটু 200 টাকা নিয়ে যাবে।
1: ওকে ওকে ডার্লিং আসুছি।
0: না মু অরুণা, দিনেশ দাস কছি মতে অরুণা বলে ডাকি পারন্তি?
1: তুমি অরুণা হুও কি করুণা হুও, তে সেকেন্ড শো টাইম হেইগলানি।
0: হ্যাঁ শুনন্তু,
1: আর পুনি কোন কইবা
0: মো বিষয়ে আপন মুন্ড খেলেবেনি?
1: বিলকুল নো বিলকুল নো, খালি মাসকু থরে আসুতিবে।
2: আরে আরে আরে ছাড়ো না, ছাড়ো ছাড়ো, মো আখিকু বুঝি ধরলে বি মো ঠিক জানি সারলিনি, তমে অমর বাবু।
3: অমিনা
2: তুমি ভারি দুষ্ট বুঝিল, এতে পাঠ পড়িছ হলে মো পরি উঠে ছোট ঘর ঝিও পাখে।
3: কিন্তু গুণর

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী এসএমএসটি আসিছি, লিখিছন্তি নারায়ণ প্রেমানন্দ পার্বতী কাদম্বিনী সংগ্রাম চিন্ময় বালিকুদা জগৎসিংহপুর ওস্কনা বালিকুদা জগৎসিংহপুর আপনার লিখিছন্তি জনাব নমস্কার। নমস্কার আজ্ঞা, গুড আফটরনুন, কেমিতি অছন্তি? মু ভাল আছি, আশা করুছি আপনার মহাপ্রভু জগন্নাথঙ্ক কৃপার বহুত ভালরে থিবে। আপনার শুনিবাকু চাইছন্তি সৌরিনক কণ্ঠরে গুটি গীতটি, বহু সুন্দর গীতটিও বাছিছন্তি। তবে শ্রোতাবন্ধু, আপনার পছন্দ গীতটি শুনে নিয়ন্তু। গীত রচনা পঞ্চানন নায়ক, সঙ্গীত গগন বিহারী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: শ্রোতা বন্ধু
1: শুভ সন্ধ্যা
0: আজ সন্ধ্যার বিবিধ অগণাকু আপনাদের সাদরে স্বাগত করুছি মু উপস্থাপিকা প্রীতি
1: আউ মু স্বাতী

0: অনুরোধ।
1: আমাকে চিঠি লিখিবার ঠিকানাটি হচ্ছে যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী কটক 753001।
0: এবং আমার মেল আইডিটি হচ্ছে yv.airctc@gmail.com।
1: তবে শ্রোতা বন্ধু, আজির বিবিধ অগণারু বিদায় নিয়ে রহুছু। মুথিলি উপস্থাপিকা প্রীতি
0: আউ মো স্বাতী
1: রহুছু,
0: নমস্কার।

শুনিলে আকাশবাণী দিল্লি প্রচারিত এবং আমকেন্দ্রে রেকর্ডিং যোগে গৃহীত কেন্দ্র সরকারের ১২ বর্ষ পূর্তি অবসরের স্বতন্ত্র কার্যক্রম।

শ্রোতাবন্ধু আজ নিজের মনকু হালকা করা বা কিছু দুঃখক ভুলে যাওয়া নিশা যে আমার সবুকিছি সে কথা আপনার ভুলে যাঁত নিশাশক্ত মানুষক এ সমাজ ঘৃণা চক্ষুরে দেখে যে কথা নিশার বুড়ি রয়েছে মানুষ বুঝিপারে না সময়ক সে বুঝিপারে না চিনিপারে না নিজের পাখ মানুষক পড়াইপারে না সে মনকু তাহলে এমিতি জীবন কণ জীবন বরং এ সমাজ সেতিক আলোড়া এবং অদরকারী মধ্য।

শ্রোতা বন্ধু লাইভ ফোন ইন কার্যক্রম সম্পর্ক বিশেষ সূচনাটি আউথরে কই রাখুছু। আসন্তা 13 তারিখ শনিবার আকাশবাণী কটক কেন্দ্র তরফ পূর্বাহ্ন 10টার 11টা পর্যন্ত এক ঘণ্টা এক বিশেষ ফোন ইন প্রশ্নমঞ্চ কার্যক্রম সিধা প্রসারণ করা যাব। এর বিষয় রয়েছে সুস্থ বয়োবৃদ্ধি সহ যোগাভ্যাস। এই কার্যক্রমের বিশেষজ্ঞ ভাবে যোগ দেবে যোগ প্রশিক্ষিকা মঞ্জু মিশ্র এবং যোগ প্রশিক্ষক সুরেশ কুমার মহাপাত্র। কার্যক্রমকে সংযোজনা করবে প্রজ্ঞা পারমিতা সাহু। শ্রোতা বন্ধু মানে এই বিষয় সম্পর্কিত প্রশ্ন টেলিফোন নম্বর 06712303146 এবং 06712303149 জরিয়ারে স্টুডিওরে উপস্থিত থিবা বিশেষজ্ঞকু সিধাসলখ প্রশ্ন পচারি উত্তর পাইপারিবে। সূচনাটি এতিকিরে শেষ হেলা।

0: ভিতরে আমার সূর্য এক রক্তবর্ণ দানবরে পরিণত হয়ে সারিথিব এবং তার প্রভাবরে ধ্বংস হয়ে যাইথিব পৃথিবী।
1: ধ্বংস হয়ে যাইথিব? ধ্বংস?
0: প্রবল উত্তাপরে
2: শেষ হয়ে যাইথিব সবকিছি। কোটি কোটি রেণুকোণার উপরে মহাশূন্যরে ঘুরুথিব আমার পৃথিবী।
1: ইন্দ্রজিত, ও কিছু ভাবি পারুনি ইন্দ্রজিত।
0: তুমি আর কিছু ভাবো না?
2: ভাবিলে আমার পৃথিবী আর বঞ্চুটিবনি সুফিয়া। বরং ধৈর্য ধর, মনকু দৃঢ় কর। আমি মাত্র তিনজন মানুষ বঞ্চিছে, আমি এই সুবর্ণ বসুধা এই পৃথিবীর অবশিষ্ট।
1: তুমি কোন কহিবাকু চাহুছ ইন্দ্রজিত?
2: ভুলি যাও পৃথিবীকু, ভুলি যাও।
1: ভুলি যিবি? কেহি তা মাকু ভুলি পারলানি, তুমি নিজে আগ ভুলিল দেখি।
0: ভাবপ্রবণ হুয় না সুফিয়া, এ আমার অস্তিত্বর প্রশ্ন। ভুলি যাও না, তুমি এই পৃথিবীর শেষতম নারী, শেষতম জননী, মানব মানব জাতির শেষতম সম্ভাবনা কেবল তুমি।
1: তুমি দুহে বেশ সান্ত্বনা দিয়ে জানিছ।
0: সান্ত্বনা দেউ নাই, তোমার দায়িত্ব ও কর্তব্য বিষয়ে সচেতন করে দেউছি মাত্র। পৃথিবী তো তুমি নিজে সুফিয়া।
2: তুমি বঞ্চি রহিলে এই বিষয় মহাশূন্যরে কোঠি না কোঠি, কেবে না কেবে আমি মানুষ জাতির সভ্যতার পৃথিবীর এবং আমার নিজস্ব নক্ষত্রর পরিচয় রাখিযা।
1: কিন্তু তা কোঠি ইন্দ্রজিত, কোঠি কোঠি শেষ হব আমার যাত্রা? গোটাই ঋতুচক্রহীন সময়হীন মহাশূন্যরে এ নির্জীব পোশাক পিন্ধি বসি বসি মু ক্রমশ স্থান পাল্টি যাচ্ছি ইন্দ্রজিত। এক হাজার কোটি বর্ষ ধরে মু কেমিতে যে সবকিছি হজেই সবকিছি হরেই বঞ্চিছি তা মু কল্পনা করিপারুনি।
0: এ মহাশূন্যরে সবকিছি আশ্চর্যজনক, সবকিছি হজেই নদীথিলে কেহি কোন শূন্যকু উপভোগ করিপারন্তা সুফিয়া?
1: উপভোগ? একু তুমি উপভোগ কহুছ?
0: নুহে কেমিতে, এই যন্ত্রণা ভিতরে এই সবকিছি হরাইবা ভিতরে গোটে বড় ধরনর পাইবা কোন নাহি?
2: চাহি দেখ সুফিয়া, আগরে শোক পাশরা লক্ষ্য তারা খচিত মহাশূন্য, তা ভিতরে আমি তিনজন, ইয়ে তো কম বড় উপভোগ নুহে।
1: তুমি দুহে ছাতি কু পথর করে দিয়েছ?
2: বাধ্য সুফিয়া, বাধ্য, নহলে পৃথিবীকে আমি ছাড়ি পারি নথান্তে।
1: কিন্তু মু পারুনি, মোর স্বামী ও সে সান পিলাটা মহাকাশর প্রেমরে পড়ি মু সেমানকর প্রতি বড় অন্যায় করেছি।
0: কিন্তু সেসবু এক হাজার কোটি বর্ষ তলর কথা, সেমানক বিষয়ে ভাবি কিছু লাভ নেই।
1: জন, তুমি বড় কঠোর, মু যাহার ঝিও যাহার স্ত্রী যাহার মা সেমানক কথা টিকে মনে পকেবিনি। আউ কে তাঙ্কর সবু অছি? পুয়টা হইতো বড় হয়ে ঘর সংসার করিথিব, তার পুয়া হইথিব, পুনি তার পুয়া তার পুয়া তার পুয়া তার তার, কিন্তু কিন্তু কিন্তু সবু নিষ্ফল, নিজে পৃথিবীটাই তো রহিলা নাই।
0: বন্ধ কর, বন্ধ কর সুফিয়া, গোটাই টোপা লোভরে তোমার কোন ক্ষতি হব জানিছ?
2: আমার সমস্ত সাধনা ও কষ্ট বিফল হইছে।
0: বঞ্চিবা পাই যেতিকি জলীয় অংশ দরকার তোমার দেহরে ঠিক সেতিকি অছি, টোপাই বি অধিকা নাহি, তেণু অশ্রুত্যাগর অর্থ চেতনাহীনতা।
1: মো উপরে রাগ না জন?
0: যা বি হো তুমি কান্দি পারিবনি।
2: জন ঠিক কহুছ সুফিয়া, তুমি মনকু দৃঢ় কর।
1: মানিলি, মো শোক মো ভিতরে থাও।
0: কিন্তু সুফিয়া, মু জানি পারি কি হঠাৎ তুমি আমার উপরে এত বিরক্ত কাঁকি?
1: তোম উপরে না জন, মো নিজ উপরে, সত কহুছি মতে আর কিছু ভাল লাগুনি। আচ্ছা জন, মতে এই পোশাক আর হেলমেট খোলিবাকু অনুমতি দেই পারিব?
0: না, অসম্ভব।
1: এক হাজার কোটি বর্ষ ধরে পিন্ধিলেনি, এই খোল ভিতরে যেমতি মোর নারীত্ব মরি আসিলানি।
0: যুক্তি করি লাভ নাই।
2: অবুঝা হো না সুফিয়া, এই পোশাক আমার খোল নুহে, এহা আমার দ্বিতীয় চর্ম, আমাকু রক্ষা করুছে। তুমি ব্যস্ত হো না, আখির পলকরে আমি 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করুছে, যে কোনসি মুহূর্তরে আমি কোনসি এক জীবন উপযোগী জগতরে পৌঁছিবার সম্ভাবনা আছে, সেটি তুমি বিনা আশঙ্কার এই পোশাক কাড়ি দিয়ে পারিব।
1: আশা দৌছ?
2: কাইকি নুহে, আশা করিবা আমার রক্তগত।
0: শূন্যর সৌন্দর্য তোম কোন উল্লসিত করুনি?
1: না জন, মু চাহে জীবনর সৌন্দর্য, শূন্যতা নুহে সবুজি মা, অন্ধার নুহে বর্ণিল আলোক, জীবন মু চাহে জীবনর সৌন্দর্য। মতে তুমি সেইঠাকু নিয়ে চাল জন।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970
3: শিল্পী সিদ্ধার্থ মিশ্র পরবর্তী গীত গাইছেন বসন্ত কুমার দাসঙ্ক রচনার।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাদ সিমেন্ট উপরে।
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাদ সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: আমার গীতরে শেষের শিল্পী ঝুমকি রথ, শিল্পী গাইছেন রবীন্দ্রনাথ দাসঙ্কর রচনারু।

0: আমাকে তো আজ পেই এতকে।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর লোকসঙ্গীতের প্রচার করছু, ওড়িশী কীর্তন পরিবেশন করছেন দুর্গাচরণ মার্থা এবং সাথী।

ঋষি ভরদ্বাজ কহিলে হে রাজা মনা করিবা সত্ত্বে যেহেতু মো পালিতা মৃগ কু বদ্ধ করিছু মু তোতে আজি অভিশাপ দেবি।